আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাবদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া বারমাকসুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাংআমপুনকান দোসা ওরাং ইয়া মাতি শাহীদ কিচুয়ালি হুতাম। হাদিস ওয়াই মুসলিম।